0: ওকে জি, নেক্সট কালার অফ দি শো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিলকুল ঠিক ঠাক, মেয়ে চঙ্গা বদায় জানা, তুমি চঙ্গা বদায় মাশাল্লাহ জি, আল্লাহ লাখ লাখ করমে জি। কোন গাল করেন জি, কেতু তে
1: হাসি
0: নজির প্রোগ্রাম পেসে দেন দেনি ঘর বালে শুনতে পিয়েছি তোয়াড়ে নাল
1: বেনজির
0: দফতর বহু শুক্র, তোড়া বহু বহু শুক্র জি, মজা করে দেয়া শুক্রিয়া।